0: শুভারম্ভ করতে সময় যে অনেক বড় লক্ষ্য দেশকে সামনে রাখা গিয়েছে উনমে সে স্ক্রিনিং কা লক্ষ্য সময় সে পেলে হি পুরা হো গিয়া হ্যা মুঝে বতা গিয়া হ্যা কি নবজাত শিশুও সে লেকর 40 বর্ষো কি আয়ু তক কে 7 করোড় সে জাদা লোগোঁ কি স্ক্রিনিং কা লক্ষ্য পুরা হো চুকা হ্যা এ কোই ছোটি উপলব্ধি নেই হ্যা পুরি বিশ্ব মে অনুবন্ধিত রোগো কি যাঁচ পরখ কি সবসে বড়ি পেহলো মে সে এক হ্যা ইস উপলব্ধি মে মধ্যপ্রদেশ কা মহত্বপূর্ণ যোগদান হ্যা
1: লাদাখ হুজুং আজ দে শিশকঞ্জন বা বিনয় কুমার সাকসেনে চুশো জগমে জিন্দা চুগনিস পে লোপটে জিক্সকোর জাতেন এতুজ লাদাখ হুজুং আজ দে ইয়ন্তান স্কুল টংশি বানু পারবাং জুকস্তে ইয়েন জিক্সোর রিংসলা শিশকঞ্জন বে ইলেকট্রিক হুইল চেয়ার এ গুজুক লোকোমোটর মিক্সালে লোপটুক গুনে ফিয়া গুজুক জাতে এন এবে মিক্সি ঠুকু গুন রং রং ছং তং থুপচেস তং শিবা তং ইয়ামপ ছং তং থুপচেস লাই নো এলাসির বো মিক্সালে ঠুকু গুনে নাঙা ইয়ারকে তং ফান্দে পিয়া লাসির থোকা রক্স তং চেস লোথাক চাতে ইনখান নাজিন লাই নো ডিগ্রি মেস কাপসলা আলদানে জো তং জো থাপস ইয়ন্তানে পিয়া খাকছান ইনখান স্কুলা সাদা জাতে নো খামসদে লাস খুঁসে ছোসনে লেট তং টংখেরে মেখরে লোপটা খাং গুনে নাঙে লোপটু কুনলা লাকপা কংপা তংখে নাত গুনে থগা হাগো সালতে নক এই লোপটা গুনে থ আরহাত লাদাখ পাবলিক লন্ডন মডেল তং গভর্নমেন্ট মিডল স্কুল স্কারে লোপটা গুন থেতে নক এইচ এফ এম ডি লোসঙে নংলো এ ঠুকু গুনে কা খ্যাত এলেভেন জিক তাং নক এ ডিগ্রিম বো ঠুকু ছুন গুনলা ই না দে থকা হাগু সালচেস নক এটুস গেরগান গুনলাং না দে স্টাক্স গুনে স্কুলা সাথে নক ইয়ং কাজুগা ই নাত পো জারাতে স্কুলাং গেরগান গুনলা হাগু সালতে নক কাবে জাস্তে গেরগান গুনলা ই স্টাক্স গুন থুয়া জিক তাং না দে গোথাপ সে ফিয়া গ্যসপাতং লাসের সোল থুবেন ই হাগুতং চে সে মিক্সি ঠু গুনে না খামসি গেলাতং তে থোগা নুকস তং চেস তং নাত গুনে স্কোলা হাগো তং চেস গুনে ন কাসাতা ক্যাপটাক শিখ সানাজাত দূরদর্শন গ্যান্দলি না সুলেস দে খাগে ফিয়া রুজংখাক রুজং ছংমা লি কার্গিল নুব্রা চংতং শ্যাম দ্রাস তং জাংস্কার গুনে স্ট্রিঙ্গার ফিয়াং জুলেন চেসনক রেস্তোস পাগুন টিভি নাসুল কাভারেজ না থম সেন ভিডিওগ্রাফি সিনেমেটোগ্রাফি সালচান নাসুল খ্যংচেস তং তং চেস থা থম সেন রং লাগা এস টি ফোর কে ভিডিও ক্যামেরা ফোর জি ফাইভ জি কানেক্টিভিটি চেনে স্মার্টফোন তং রং লাগা মোটর খোলো ইয়ৎখান গুল্লা না আসকার তে সালচেসনক রেস্তোস পাগুনে স্নানজুগুন রংরাজংনে স্কাঙ্গোস্তে নক স্নানজু পুলচেসেস তিনজু উৎসেস্টাং জুলাইসেস চুরুক এনক জিপসেল দুদশন ক্যান্ডেলে নাসুলে দেখাগা কানে গুজাত থুপচেসে নক লাদাখ এনভায়রনমেন্ট অ্যান্ড হেলথ অর্গানাইজেশন লেহে চকসনে জাকমাই নিশে জংদারে ডিগ্রিমজি লাদাখ স্কাংপে নাঙে গামিল নিশু চাকশিকে জিংবাতপা হোমস্টে দাকপো রংরক চকসপাতাং গামিলে গোবাগুনে পেয়াটাল দিক জাতেনক ইনাঙা মিন্দা গ্যা লাখ সামি খাকলেনদেনক এ জংদার বো ইকো ট্যুরিজম ছাচি নাংচিনলা টাল দিক জাতেনক আকাশবাণী লেগুতে লাদাখ সেনাসুল নিমে না লাঞ্চি না তো চুচোরগু নিমে চুচোর নিস তংস্কার মাঙাপ চুঙা ফেতো চুচোর ঙা তাং ফেতো চুচোল তুন তংস্কার মা চোয়া গুনিকা সানচেসলা ফুলেন জি তাঙ্গত ইয়ং সান খান লাইন গেসলা ই নাসুল কুন চিচি চকস্টারকে প্ল্যাটফর্ম সোসো ইউটিউবে কা এ আই আর নিউজলে ফেসবুক পেজ কা এ আর নিউজলে এক্স হ্যান্ডেলে কা এ আই আর নিউজলে তাং লুংটিন খাই ডিগ্রিম ছংমা নিউজ অন এ আই আর মোবাইল অ্যাপ কাশকাংদা সানচেসলা ফুলেন জিকতায়ত আকাশবাণী লেনে তাহা সুলথন

দাগসিংয়ে জিরাঙে গামিউল পেস কাতলন ডেগ্রিম সানাজাচ ডেগ্রিম ফুলকান ইনপিন দেশকে টোলকার ইয়াং ডেগ্রিমে কৌটিক চাতকান সোনা মাংচুক মিডিয়াম ওয়েভ 284.9 মিটার্স ইয়ানি 1053 কিলোহার্টজ অর FM 101 মেগাহার্টজ পর হাম আকাশবাণী লেসে বোল রহে হ্যায় শামকে 6:40 মিনিট হো রহে হ্যায় লিজিয়ে প্রস্তুত হ্যায় ফৌজি ভাইয়ো কে লিয়ে ফিল্মি গীতো কা ইয়ে কার্যক্রম।

0: ইবো আকা সৈনীলিন কাস্তিংরা দিসকে টোলমানে নসুলগুন সানাজাত কংসা লামি নামডেন স্ক্যাবগুন গেলওয়াই জিনু বসকুন্দুন লাদাসলা চিপগুস কানজাচেস ইনখান্তাং ডেলতে টালিকুনে থগা ছসপাজি বদাজাতেন শেজিনে সিকল সেল এনিমিয়া মেটখান চুচেসলা লাসিট না চকস শিক শুলখান বস্তদাজাতেন লাদাখ উজুং আসতে শেষকং জনবে চুষু দুর্মে জিন্দা চুগনিস পে লোপটা খা নাঙা ইলেকট্রিক হুইল চেয়ার মিক্সালে লোপটুকুনি ফিয়া গুজুক যাতে নক কাসাতা নাসুলকুন জিপসাল যাতে সানাজাত কংসা লামিন নামডেন স্ক্যাবগুন গেলওয়াই জিন বুসকুন্দুন জুনে ছেসনি সুস সাব গেদে জাগা লাদাখ লা জাব জাগা যাচ্ছে সেন স্কুন্দুনি জিন বু লাদাখ লা চিপ গুস কাউন্সেস ইন খান্দাং দেল তে তাল দে কুনে তোকা অ্যাসিস্ট্যান্ট কমিশনার রেভিনিউ দেলেক্স নাম গেলে ছসপাশিক এডেলুত লাস খুঁ স্কুন্দন গাম পো বোদা যাতে নক ছসপে নাঙা লাদাখ নাং পে ছক দু থিপা লাদাখ সিয়ং সে গুম পা ছক দু থিপা জঙে খামস দে স্পন বছেনমো পদ্মি জি ছাকস পা গুনে স্কুংস ট্রাফিক সুংসক খাংপা তং গেলাম সারজাংস লাস খুঁস থুংচুই লাস খুঁস কামিউলিয়ার গেস মিউনিসিপাল কমিটি তং সারপেল লাস খুঁস এ থুসমি গুন থুসা যাতে ন এ তুসলা কংসা চক লাদাখসলা ফেফশেস তং ডেল তে ডালি গুনিকা সুন্দর যাতে ন শ্রীচিন দ্রৌপদী মর্মি দ্রিং গেলছি দানে সিকল সেলে মিনমে স্কাপসলা ওম কারেশ্বর এ নাঙা মীমাংস ছসপাজিগা সুংসাদ যাতে নক এটুস খো মাদ্যপতি সুঙে ন্যাশনাল সিকল সেল এনিমিয়া এলিমিনেশন মেশিন নংজিন লা খাক মাংপোজিগে থকনে লাসি সুল খান বস্তদ যাতে নক সৃজিনে জালজমস্কতে ইয়ত খান গুনলা এডিংসলা সুংসাদং যাতে নক সুংস্কুবে লনপো রাজা সিংয়ে গেগারে নাসে সুংস্কবে চালা কুনে ফিয়া চিলংস্তং চুপসি নাঙা চেওয়াস্তং জিপচু জারুগ ইয়ৎ খানব অনমা গুনরে লুই নাঙা চেওয়া বুম চিকস্তং দুঞ্চু তনগ্যাত লা লেপতে এনকমলতক কাবো রেকর্ড চোস্তে নকমলতক সুংস্কবে লনপে সুংস্কবে চালাক নিস্তং চুপসি নাঙা চেওয়াস্তং চিক ইয়ৎ খানব গ্যাগারে নাঙে চালাক চোখানি গোস্তম গেলছিল দানে কা মা ছাকান বে জাস্তে চেওয়াস্তং জিপচু জামে কা লেপসতে ইতেন মলেনচিক এসুক মলা যাচ
1: ক্ষমতা বালে এক্সক্লুজন প্রেস ফ্যাসিলিটি কে লিয়ে ভূমি পূজন কর রহে হ্যায় ইয়ে হামারি বদলতি হুই সোচ কা ইয়ে প্রতীক হ্যায় দেশ কো জিন জরুরতো কে লিয়ে কভি বাহার কি তরফ নজর উঠা কর দেখনা পড়তা থা উনে ধীরে ধীরে আব আপনে হি দেশ মে উসকা নির্মাণ কর রহে হ্যায় অর আপনে হি দেশবাসিও কে দ্বারা উসকা নির্মাণ কর রহে হ্যায় আর মে মানতা হুঁ কি এ সব আবশ্যক ভি ক্যোঁকি আজ দুনিয়া কে হালাত হাম সবি আচ্ছি তরহ সে দেখ রহে হ্যায় জব যুদ্ধ চল রহে হোতে হ্যায় তো সাপ্লাই কি পুরি ব্যবস্থা প্রভাবিত হতি হো সকতি হ্যাঁ সময় মে স্বাভাবিক হ্যায় হর দেশ ইহি চাহতা হ্যায় কি উসকি সুরক্ষা সে জুড়ি যো আবশ্যক বস্তুয়ে হ্যায় যো আবশ্যক চিজে হ্যায় উসি কে হাথো মে রহে অর উনি কে হাথো কে দ্বারা নির্মিত হো যো দেশ আপনি জরুরতে খুদ পুরি কর সকতা হ্যায় সবসে জ্যাদা ভরোসে কে সাথ অর বিশ্বাস কে সাথ আপনে কদম আগে বড়া ভি সকতা হ্যায় হমারে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী নে আত্মনির্ভর ভারত কাজ ভিজন দিয়া হ্যায় উসকে পিছে ভি ইহি সোচ হ্যায় আত্মনির্ভর ভারত কা মতলব ইতনা হি নাহি হ্যায় কি কোই সামান ভারত মে বন জায় ভারতবাসিও কে দ্বারা বন জায় আত্মনির্ভর কা মতলব হ্যায় কি হাম আপনে হিতো কি রক্ষা কে লিয়ে পুরে আত্মবিশ্বাস কে সাথ পুরে কনফিডেন্স কে সাথ হাম খড়ে হুয়ে হ্যায় হমারে পাস আপনা জ্ঞান হো হমারে পাস আপনি টেকনোলজি হো আপনে লোগ হো অর আপনে উপর স্বয়ং কা ভরোসা ভি হো
0: লাদা উজুং আসতে শিষ্কন জনবা বিনয় কুমার সাকসেনে চুষো দুর্মে জিন্দা চুগনিস পে লোপটা খা আজিক্স কর যাতে ন এটুস লাদা উজুং আসতে ইয়ন্তান স্কোরে টংসি বানু পারপাং জুকস্তে ইয়তে ন সিক্স করে রিংসলা শিষ্কন জনবে ইলেকট্রিক হুইল চেয়ার রে গুজুক লোকোমোটর মিক্সালে লোপটুকুনে ফিয়া যাতে এনক কাপ বয়ে মিক্সি ঠুকুন জন্মাজিগে কা রাখলাস্তে মেট বা শিবা তং নাম পাং তং থুবিন ইলা সিরব মিক্সালে ঠুকুগুনে নাঙা ইয়ারকে তং ফান্দে ফিয়া লাসিরে থকা রক্স তং চেসলা লোথাক চাতে ইয়ৎকান নাংসিন যাতে নক এডিগ্রি মেস কাপসলা লদানে জোতং জোথাপস ইয়ন্তানে ফিয়া খাকচান ইনখানে স্কোলা সাদা যাতে নক ই নাসুলকুন নিচুরং ল্যানগাসলা আকাশবাণী লেনে সানচেসলা ফুলিনচিকতাং
2: Thank you. Regalion Sorix Tenas Kang Lenanga Nistong Nishur Saruk Nishur Sabduni Academic Session Ifia NCISM Nit Gute Bachelor of Sovarikpa Medicine and Surgery Nanga Undergraduate Course Ifia Admission Lenches La Reltos Paguni Kanesh Nyanju Lenin Jikta Eno Nyanju Purchase It Says Chance Males It Says Nishur Sangane Junit Says Nishur Sanga Borte Yoteno Yan Reltos Pagun Junit Says Chuan It Says Sumchut Supa Intrinsic Yuk Sifia Tradic Suggestion Advanced Preparatory Coaching in Nangang Kaklen Tupchesino Yan July Says Churgi Jaga Intrinsic Yuk Kun Chachesino Reltos Pagun Juin Wasin Topte Yotkan Lopra Jigne Zinda Chugnispa Tonkan Yongosteno, Tugdo Yotkan Reltos Paguni, Junil Zes Nishur Sanga Supa, www.cihts.ac.in, Yamane, Swarikpa.cihts.ac.in, Kashkote, online registration Zatupchesino, Jipsalifia Sabutanga Yotkan, Swarikpa Laskunlaskotian Chesino.
0: Tangpo Jigrang Ladakh Sipia Liaison Officer Korchik Indian Mountaineering Foundation A Ladakh Ujung as de Jung Chitadik Patang Jung de la Talik Zateno, a degree mena kak alen kan gula, Yuljong Sena expedition is Kapsla Jala Kuni Sheshgatang, Stal Kakchan Gun Shada Zateno, Yang E. Jungdarbo Nasi Delut Gunla, Stanpo Tang Sheshgatan Gurchuk Chesla Talik Zateno. Bindungam menanga kaspa tiru warur bakta watha salame nistong nishustaruge padmashri jengstaks namsteno konskola ingandon bo sanajat
3: mridangam hi unki dhadkan hai shri tiru warur bakta vatsalam पद्मश्री 2026 तिरुवारूर 18वीं शताब्दी में कर्नाटक संगीत की त्रिमूर्ति संगीत ममूर्ति की जन्मस्थली
4: मैं एक संगीत के वातावरण में पला बढ़ा मेरी माँ तिरुवारूर तंजावुर क्षेत्र की एक प्रतिष्ठित संगीतज्ञ थी जब मैं केवल 2.5 वर्ष का था तब मुझे पिता की अनुपस्थिति महसूस हुई कहा जाता है माँ एक पवित्र मंदिर के समान होती हैं और मेरे जीवन में यह बात पूरी तरह सत्य सिद्ध हुई मेरी माँ ने अपने 3 भाइयों और हमारी जिम्मेदारी उठाई छोटे छोटे संगीत कार्यक्रमों में प्रस्तुति देकर
3: हर सुबह बालक भक्त वत्सलम अपनी माँ आनंद वल्ली की प्रार्थना और भक्ति गीतों की मधुर स्वर लहरियों के साथ जगता था वो संगीत से मंत्रमुग्ध हो जाता माँ ने उन्हें संगीत की शिक्षा देना शुरू किया यही प्रारंभिक शिक्षा उनके जीवन भर की संगीत यात्रा की मजबूत नींव बनी कुछ ही समय में वे अपनी माँ और मामा के साथ स्थानीय संगीत कार्यक्रमों में संगत करने लगे
4: मेरे मामा तिरुवारूर कृष्णमूर्ति मैंने उनसे जिद करके मृदंगम सीखना शुरू किया वे मुझे सिखाना तो चाहते थे लेकिन हिचकिचाते थे संगीतकारों की आय नियमित नहीं होती थी वे नहीं चाहते थे कि मुझे भी उन्हीं संघर्षों का सामना करना पड़े जिनसे
0: Kamze laskun se chosne le tonkere nye kore lopta kangune nanga, loptu kun la lakpa kangpa tangke nat gune toga hago salse si digrimjik taldik zateno e lopta gune toa arhat ladak public lamdon model tang government middle school skarai lopta gune thede eno. HMMD loshne nangloge tugu gunla khat lebin jikta eno e digrimbo tugu chun gunla e nate toga hago salches po eno etus gergan gune la nat ngostok chukches eskolang shada zateno yang kazuga e natpo jarat eskolang shada zateno kabekane gergan gune staks kun tongna shang zate te nate gokthab zatobin e hago tangche si Degree mixi two gune nanga comes the gale noxtang not gune scola ha goste duches bueno casata captor shik sanazad do the shin candidate le nasules de carapier zong tangmani le cargil nubra chantang sham dras tanzanskar gune stinger affairs nyan julenceseno restos bagun tv nasul coverage nanga tongumshan videography cinematography stal chan Nasul Kyongches Tang Tangches Toga Tongumschan Zhang Ilaga HD4K video camera 4G 5G connectivity chane smartphone tang Zhang Ilaga motokolo yotkan gula na askate salcheseno restos pagune nyan jugun Zhang Zhang Zhong niskan goste nok nyan jupul cheses ting ju sestrans julay ches churuke nok jipsel du dashin kandili nasul tekak nai guzzat nyan cheseno लद्दाख एनवायरमेंटल एंड हेल्थ ऑर्गेनाइजेशन लेहे चोक्सने जगमी से जोंदरे डिग्रीम जिग लद्दाख गंगपे नंगे गमिल निशु चक्षी के जिंगबत पा होम स्टे दकपो तंग रंग रोक चोक्स पा तंग गमिल लोगों बागुने फेटल दिख जाते नो इन अमिंदा ग्यार लाख समय खाक लेते नो ये जोंदर बो इको टूरिज्म छाची इन नंजिन ला टल दिख जाते नो आकाशवाणी ले युते लद्दाख से नसुल निमिना लंजी संचेस ला फुलिन जिकता यु तंग इन नसुल गुन स्टेटस के प्लेटफॉर्म सोसु गुतंग संचेस ला फुलिन जिकता यु आकाशवाणी लेने नसुल तोन कसता दिल चत सनजात

0: দাকসাং ইজরঙে মোহাম্মদ শফির ইলি তং ঠোপাগুনে সালকানে লুরিক সানাজাজ গাজে আকাশবাণী লেনে
1: পিএলআই হ্যাঁ
2: সরকারি কর্মচারী কে সাথ সাথ সভি প্রফেশনাল গ্রাজুয়েট অর ডিপ্লোমা হোল্ডার্স লে সকতে হ্যায় পিএলআই পলিসি কা ফায়দা অর সাথ মে পোস্টাল ডিপার্টমেন্ট কা ভরোসা ভি আপনে নজদীকি পোস্ট অফিস সে আজ হি সম্পর্ক করেন ইয়া লগ ইন করেন ইন্ডিয়া পোস্ট ডট জিওভি ডট ইন পর